0: সাইফর সামোরাল বা জোভেন্টুরি সেরসেলু বা সোসিয়েদাদে তোমাক আতুনুনে সোসিয়েদাদে বেলে হাতে কে ইতা ই মলো কিতা তু হারে বা সিদ সাউন কোন সাউন রুমা ইতা তেঙ্গি মুডৌলু কিতানি হানুইন হানুইন মলক হানুইন আতু মুডান সামাক লিউসি ফোর্সা মোরাল এমাই দানিয়ান সে হাউ আফিরমা হাউনিয়ান হানে সাম ফোর্সা মোরাল নেবে মাকে সুফিসিয়েন্টে হাউ মোস তেঙ্গি সাই লিমান আইম বা সিরা সেলুক নেবে মাকে এতিকেন মোরাল নে লাডুন সুফিসিয়েন্টে ফর এক্সাম্পল ইডা নেবে মাক লাই হ্যাঁ নিনিয়া মোরাল নেবে মাক ডিয়াক সুফিসিয়েন্টে নে বাজিয়া ফিলাফাল বা সিদ সাউন কোন সাউন ইতা লিগে বা পার্তে রুয়া পার্তে তোলো হে এডুকা সাউন নেবে মাক ইতা আপ্রেন্ডে মাক এডুকা সাউন ফরমাল নন ফরমাল নন ইনফরমাল নে হুসি এডুকা সাউন এমস আতু ফরমা আতু হাতুর ইতা নিয়া ফোর্সা মোরাল ইয়া নেবা সে ফোর্সা মোরাল দে প্রিমিয়ার বাজে মাকে ইতা কইনে সে হুসি এডুকা সাউন ইডা নেবে মাক ফরমা হুসি ইতা নিনা নামান সিরা আগরা এডুকা সাউন ইডা নে এডুকা সাউন ইনিসু আন্তিস তো ডিপোজ দে ইতা মোরিস নে ইতা হেতা নন এডুকা সাউন ইসু নেবা আগরা এডুকা সাউন দে সেলুক মা ফরমা ইতা হুসি ভিডা একাডেমিকো ইতা আপ্রেন্ডে স্কোলা ইডা নে আতু মোটিভা ইতা আতু মোটিভা ইতা পার ইতা নেবেলে সাইজ অফ ইন্টুডি দা কে ফোর্সা মোরাল তে টেভেস ইয়া সোসিয়েডাদ ইন ইনলেট ই এডুকা সাউন ইজ সেলুক মি তা হেতানু সি এডুকা সাউন এক্সট্রা হুসি এডুকা সাউন নন ফর্মাল সিরা ইডা নেম ফর্মা ইতা আতু ইতা বেলে কনসিয়েন্টে বা রিয়ালিডাদ সিরা ফর এক্সাম্পল ই অর্গানাইজেশন বারাক নেবে মাকা আতু কোকো হালিউর স্টুডেন্ট সিরা ভিনকুলা সিরা সিরা নি হানোইন আতু নে সাই এম নেবে মা ক্রিটিকু নো অ্যানালিটিকু নো কনস্ট্রাকটিভ সোসাইটি হে পাই সিরা
1: এ পেগুন্দো তোর মে বেলুন সেলে সে সোয়বা ইতানিয়া বেলুন এলা ইতাবত নো জুভেন্টুডি ইদা তুর ইতাবত নি হাতেনে পাপেল জুভেন্টুডি নে সাইদা
2: পাপেল জুভেন্টুডি মাকা সানুদার ট্রান্সফর্মেডর সোশ্যাল ই কন্ট্রোল সোশ্যাল লেহুসি সিরানে ক্রিটিকু অ্যানালিটিকু নো ইনোভেটিভ তাম্বা সেরা মকে তো ফোর্টি পাপেল হানে সাম কন্ট্রোল ট্রান্সফর্মাডর সোশিয়াল হরাজং ইরা কাতাক জুভেন্টুডি নুদার লিয়ান মাতান তিলুং নো ইবুন বা পৌ সিরা হনুনে জুভেন্টুডি তিঙ্কে সাই এমা নেবে মাকা ক্রিটিকু আতু হারে বারে লিডারে হত নেবে মাকা পৌ হাসরু আতু বেলে হাতুর নো কলিয়া বোধ নেবে মাক লস বা বোধ লস নো কলিয়া সালা বা বোধ নেবে মাক সালা হনুনে ইতা তেঙ্কে সাই জুভেন্টুডি ইডা নেবে মাক কে ট্রান্সফর্মাডর সোশিয়াল হদি নুনে ইতা তেঙ্কে হানুই নেবে মাক প্রোগ্রেসিভ আতু মুরে সোসিডারে ইডা নেবে মাকা হকুনি সাউন লাডিয়াক বা কোনি সাউন ইডা নেবে মাকা সুস্টেনটেবল ই তামাসেরা মাকে ডেফিনিমুস কোনাবা কন্ট্রোল সোশিয়াল জুভেন্টুডি প্রেসিজা ইয়া হানুই ইডা আতু বেলা বুক হাতে নে ও পেসকিজা কোনাবা পপুনিয়া মরিস ইহা নেবে পবু ইডা নেবে মাকা সেই মরিস ইডা নেবে মাকা মুকি তেবেস নো ইতা প্রেসিজা পারাতু বেলা কন্ট্রোল বা সিরা হরি হাতে নে সাইরে মাক সিরা হাসরু তাম্বা পবু লা ইহাক বিত আতু হালিয়ান হো সিরা নিয়েলিয়ান রাসিক মেবে প্রেসিজা জুভেন্টুডি নুদার ফুয়ান নুদার লিয়ান বা সিরা আতু বেলা হাতুতন সিরেন লিয়ান নেবে মাকা দুরান্তে নে লারোনা ইহা সেয়ান্দ্রু হানি সাংনে ইতা মাসালা মাকে ট্রেঙ্কে সাই জমি না নেবে মাক ক্রিটিকু অ্যানালিটিকু নো ইনোভেটিভ তাম্বা ইডা নেন উডা রেসপন্সিবিলিটি ইডা নেবে মাক জুভেন্টুডি ট্রেঙ্কে হালো কাতাক ইতা ট্রেঙ্কে হে পেন্সামেন্টু ইডা নেবে মাক ক্রিটিকু ইতা ট্রেঙ্কে হে পেন্সামেন্টু ইডা নেবে মাক অ্যানালিটিকু আতু হালা অ্যানালিজা দেবে মাক ডিয়াক বাইয়া রেলাইডারে সোশিয়াল ইতা প্রেসিজা সাই হানোই ইডা নেবে মাক ইনোভেটিভ আতু নু নে ট্রেঙ্কে কন্টিনুয়া প্রোগ্রেস ইতা নে পেন্সামেন্টু ইডা নেবে মাক প্রিমিটিভ বা পেন্সামেন্টু ইডা নেবে মাক ক্রিটিকু পেন্সামেন্টু ইডা নেবে মাক ইনোভেটিভ আতু মুডে বতিরা নেবে মাকা ডিয়াক ববতিরা নেবে মাকা ডিয়াক ব্রিয়ার
3: ওকে ডিয়াক মালোকো ভিনতিস আন্তেস ইতা বা কন্টিনিউ আতাং ইতা নিয়া প্রোগ্রামা হুসি বেলুন সেলে সে অফরে সে তাং মুজিকে ইডা তুরমাই জয়তে মিউজিক

0: ভাই হাও নই
1: হাও নেলিয়াং
0: আমি গোস্তা রোনা রারিউ রাকাম্বিয়া FM 99.4 MHz
1: হাক তুই লিয়া ল সাবুরাস রাইতা সিটি মর লরসাই